ইহা আকাশবাণী দুরা মেডিয়াম আপনি 242.3 মিটার কিলো হার্স 1233 জাসিং অনুষ্ঠান প্রসার অংত অকতে মানক সবিজনকে 30 মিনিট আর 40 সেকেন্ড অনুষ্ঠান চমি আগে ফরাসি দার্শনিক নি এই মহৎ করসারি যা আকসে রাখাইত নিন্দা দিনী দেখে বুঝাইনি মাননি যা পামটি কঠিন গুস্তাভ ফ্লবিয়ার ফ্লবিয়ার নি পেন করসাই পড়েন অনুষ্ঠান সঙ্গ আগলাইতো আপারং নে নাচনে লেখাতো বিপুল দাহিং কোষ নে খরাংসে সাইজা

비폴더인 것은 프랑스 세상을 통하 바이 세프템버 마솔레도 이 마스타킨낭 로비스웨스니 전후 진타 솔사되네 레기요 오케넨 닝테니아 바롱네 크리시코 오누스탄시 아프라이토 알로키티니 전후 하 뛰어들라니 아로 게리 바실레니 이 선포케 크리시코사 나토나 바이 크리시코사 알루사스니 오부족기요 사마이동하 파티그마스 마드 옥토버 테케 마드 노벤버 버전토 이오코틴 하자네 뚜이리 데니포에 케르 카이니 비테니자로 데나라기요 기수기수 헤트로시 노벤버니 세스 버전토 바 디셈버니 도스타릭 버전토 이팅하나 알루니사스 দেনিজা সম্ভব তুমো অপযুক্ত সময় বারে কার্তিক মাস নি মধ্য অক্টোবর থেকে নি মধ্য নভেম্বর পর্যন্ত আলোচা কাহিনী মানু তবে বতর আরো বাতি ল্যাম্পার আরো হানি রকম নি কাশিছে ইসা নির্ভর দিরু বেগাল বেগাল কতগুলো চাপনি নভেম্বর নি শেষ পর্যন্ত বা ডিসেম্বর নি দশ তারিখ পর্যন্ত ইতিহানা আলু নিচাসা দেনি মানু হাতিয়ারিনী ক্ষেত্র সে হাজেনে পাঁচ ছয় বার চাষ লাখাকে জোর জোড়া দেবাকে নালাগিও আর উপযুক্ত সময় আরো দিন বার জারু চাইকে উচি উন্নত মাননি আলুনি সস যাও বা কের জারু বাখায় নালাগিও আলু চাষনি কারণে হানি ধরন যা আলাদা দোং না লেগেও দ আস হালো আলু চাষনি জন্য স্বপ্নে দেখি উপযোগী দুঙ দক্ষিণ অঞ্চল জংসে ইতিহানা হা জারং শুকান বারানি ক্ষেত্র সে আকুইসা সময় লাঙো অকেনে রেমি ইতিহানা সময় সে আলু চাষনি নিজা কঠিন দৌড়িও তবে নভেম্বর মাসনি শেষ পর্যন্ত বন আলু চাষনি উপযুক্ত সময় অগ্রিমভাবে আলু চাষনি উপযুক্ত সময় রহা অক্টোবর নি শেষ থেকে নভেম্বর নি মাঝামাঝি সময় পর্যন্ত আগম আলু বা অগ্রিম আলু খাইনি বিটানি যা সবচেয়ে উপযুক্ত সময় আরো হাত নির্বাচন আরো প্রস্তুতি চাষাবাদনি পদ্ধতি যাই টিঙ্কে বপন বা সময়ে মধ্য কাঠি থেকে মধ্য অগ্রায়ণ নভেম্বর মাস পর্যন্ত আলু কাইনি উপযুক্ত অকট মারাইনি সময় পঁচাশি থাকি নব্বই দিন পরে দুঙো সার প্রয়োগ পদ্ধতি যা এটিঙ্কায় গোবর সার যদি দুঙো ওটিঙ্কা পারে আট থেকে দশ টন অর্ধেক ইউরিয়া টিপি টিএসপি এমওপি জিপসাম অজিং সালফেট দরকার অনুপাতে রোপণনি সময়সি হাসি মিশাই লাখানা লাগিও বিটিমি হালো জারং সে আলু চাষ জারং পেন্ডু আর বিটেনে দো আস হা জৈব

সকাল ঠোঁটুনি সমৃত, হালো জারুং বা হাজারুং উত্তম। জল নিষ্কাশন বা তিদন দাতলাই মানে বায়ু চলাচল বা লাম্বার চলাচলটি মানে খপটা সম্পন্ন তংনি হা ফলে টিঙানা হাসি আলু ফসলনি চাষনির জন্য সব থেকে উপযোগী বানামানো। জি হালো জারুংছি পিএসসি 5.2 থাকেনি 6.4 সীমানি মধ্যসী অবস্থান দেরু উটিহানা আলোদানে আদর্শ বাকে বাণী দুঙু। বিঘা প্রতি আলোনি ফলন দুঙু 50 থেকে 60 মন। আলু অগ্রিমভাবে কাইনি আলুনি মুংজারং দোহা আস্তেরিক ও কার্ডিনাল লাল পাকরি রোমানা 2 মন। ইতিহানা আলু রোপণনি 50 থেকে 60 দিন থাকেনি বিক্রি নি উপযোগী সময় ডুঙড়িও বা ফালনি বেড়নি যা মানু। কতগুলো আলু অধিক পুষ্টিকর আরও তুলনামূলক কম সময় লাগেও ইতিহানা আলু চাষতে নি লাভবান দমি যা সহজান। অকেনেন যে চাষি বা আলু কেনি মর্ডা সঠিকভাবে হালসি জিপাতি মানু বাতি দেনা মানু উনি কারণে ফলন দৌনিয়ে সম্ভাবনা বেশি দু। বিভিন্ন ফসল নিজন্য হানি পিএসসি নি প্রভাব যে দিনকে ফসল পিএস রেঞ্জ ভুট্টা 5.8 থাকে 7.0, সয়াবিন 6.0 থাকে 6.5, গাজর 6.0 থাকে 6.8, আলু দোহা 5.0 থাকে 6.6। আলু জানে মাতা দিনী উপায় রং দোহা নাইট্রোজেন পদ্ধতি সি সাউনি বিতানি আরো উপযুক্ত উৎস ফলন প্রদান নি গুরুত্বপূর্ণ। লাইসা গঠন নি সময় আরো উনি উপরে আলুনি কান্ডনি আকার জারং বারানি বিটানির জন্য নাইট্রোজেন মূলত প্রয়োজন দু। জীবাটি আলুনি লাইসাক সর্বোত্তম সালোক সংশ্লেষণ উৎপাদন নিশ্চিত দিরু। জলসিঞ্চনী ব্যবস্থা যে টিঙ্কেটিং দৌনালেগীয় প্রথম লাহানে দু আলু বাখানি থাকেনি 20 থেকে 25 দিন মধ্য স্থলন বের দৌনি সময়। দ্বিতীয় জলসিঞ্চনী দুঙ ক্ষেত বাখানি বাখানি 40 থেকে 45 দিন মধ্যসে আর তৃতীয়বার আলু সে জলসিঞ্চন লাখানি উপযুক্ত দোহা ফের বাখানি থেকে 60 দিন থাকেনি 65 দিন মধ্য। সুতির বৃদ্ধি মানু হাতকনি উত্তর অঞ্চল সে বেশি ফলন মানি কারণে 8 থেকে 10 দিন পরে গড়াই হাসি লাখানি প্রয়োজন দু। আলুনি চক্রজা কয়দিন 15 থেকে 30 দিন পরে অঙ্কুরোত্তম অর্থাৎ ডুমফাইনি শুরু দু আর কাইনি পরে অঙ্কুরোত্তম দু। 15 থেকে 30 দিন পরে কন্দ তৈরি দু বা কানজারং তৈরি দু শুরু দেরু। গজাইনি বা দুমনি 45 থেকে 90 দিন পর কন্দ জারং পূর্ণ দৌনি শুরু আরম্ভ দেরু। এ পর্যায়ে পানসি ফুল লাউনি আরম্ভ দু পেবক বেগুনি বা গোলাপি ইতিহানা রংনি বার জারং আরম্ভ দু। 90 থেকে 120 দিন পর পরিপক্কতা বা পিরিনি জাদু আলু ওই সময়সি কটনি উপযুক্ত সময়। তে হালো ভাই জারং নিং তেনি আপারংনে আলু কাইনি সমস্ত বিষয়লাংখে আপাজরং মেনবাজং দাপানহা। আপাজরং যদি আলু খেতি দেনা লাভান্ত মনস্থ দে তান্তেনে উটিংকে বা ইতিহানা বারফাইনি পদ্ধতি কের জারং
সংরক্ষণ দেখি বা কৃষি বিষয়ানি পরামর্শ মতে যদি আগুইলেও উতিংকে পরে আপা যং যথেষ্ট পরিমাণে লাভবান দৌনি সম্ভব দৌনা আরো আপা যা আর্থিকভাবে উন্নতি দিনেছে সফল দৌনা। নমস্কার। কৃষিক অনুষ্ঠান সে আপা না দৌঁা না তুমি না খাত গ্রহণ সিং কোষ নে খরাং সে চাই।

수사다롱 아우누스탄 나통통 도아바롱 아카스바미 도아겐로테키 아우누스탄 시대의 악마에도 사이스토크로 사이스토크로니 비세동하 마이그린 오니로콘 아로 치키츠 나통 사이스토크로사 마이그린 어탓 두쿰사니 비타니 자롱 소코네 동토니자 누구 이티하나 가론더니 마시시 마노식사 곰니오밥 디하드레이션 아로 코토굴라 니디스토 사니 아로 파니오바 닝니 비타니 자롱 라하이 둥우 마이그린 우포섬니 주노 언더카르 녹시 비스람 랑니 더카르 둥우 পর্যাপ্ত টি লিঙ্গি যা দগনা লাগিও স্ট্রোস কম দিনই কারণে আর চিকিৎসক নিয়ে পরামর্শ অনুপাতে পাঞ্চা পাঙ্কুর লাংনি বিটানি যা দরকার পড়ে নি মানু তাই মাইগ্রেন জং বি কারণে বিটা কারণে দুঙ এ সম্পর্কে তাই আকুসা তাপান্ত সাধারণত মাইগ্রেননি কারণ জারং দংহা মানসিক চাপ উদ্বেগ বিষণ্নতা বা অতিরিক্ত মানসিক চাপ যদি তুমি উঠেঙ্কাবারে মাইগ্রেন অর্থাৎ ডুকুম সানি বিটানিজা দংনা মানু ঘুমনি অভাব অর্থাৎ সময় মতে যদি নাং ঘুম লাখা মাঞ্জা বা অনিদ্রা শীতং বাবারে ঘুম নি নিয়ম যদি পরিবর্তন দংলাইও উটিংকাই বপন মাইগ্রেন জারং দং না মানু ডিহাইড্রেশন অর্থাৎ কাঞ্চে যদি তিনি অভাব পর্যাপ্ত পরিমাণে বাবা বা পংসাবারে মাইগ্রেন নি কঞ্চে সাধারণ কারণ দং না মানু সানি নিংনি ক্ষেত্রসে কিছু নির্দিষ্ট সানি যেটিংকাই মনোসোডিয়াম গ্লুটামেট MSG বা কৃত্রিম মিষ্টি মাইগ্রেন নি কারণ দনেবন মানু শারীরিক কতগুলা কারণ যাও অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা হঠাৎ দেখে খুব বেশি ব্যায়াম দের পাবন মাইগ্রেন দং না মানু বেগাল বেগাল কারণ যাও কিছু ক্ষেত্রসি হরমোন নি পরিবর্তন উজ্জ্বল আলো বা ঝিংনি আর কতগুলা নির্দিষ্ট গন্ধ বা মাননি যাওয়ন মাইগ্রেন নি কারণ দং না মানো যেটিংকাই বিশেষ দেখে তিরিমর

சாஸ்திரம் கரிசில வர பெட்ரோல் பதிச்சில் நீ கொந்த தரும் சுவைனா மன்சா উঠিমানে কারণ সেবন মাইগ্রেন বা ডুকুমসানি ভাবনি বিটানি চারং হঠাৎ দেখেন দঙ্গাইও তবে ইতিহানা কারণ জারং থাকিনি বা মাইগ্রেন থাকিনি না যোগনি কারণে কতগুলো উপায়বন চিন্তা দেনা লাগিও ইতিহানা উপায় জারং দহা প্রথমতে দহা বিশ্রাম বা জিরাইনি মাইগ্রেন শুরু দুনি কনসে অন্ধকার বা আন্ধার সিমসম শান্ত নকশি বিশ্রাম লগনা লাগিও আর মকন বন্ধ দেখে রাখাই না লাগিও পর্যাপ্ত পরিমাণ টিনিং না লাগিও স্ট্রেস নিয়ন্ত্রণ দিনই মানসিক চাপ কমানি কারণে যোগা মেডিটেশন বা হালকা ব্যায়াম দিনই দৈনন্দিন বা সারাদিন জীবনশি চাপ কমানি কারণে চেষ্টা দিনই খাদ্য বা সানি তালিকা কোনো বিটা সানি কারণ নি কারণে দংটো চিহ্নিত বা চিন বেঠেলা না লাগিও কতগুলো সানি নি ক্ষেত্র শিবন নাংনি দুকুম সানি বিটা নিজারং দুঙো পাঞ্চাক পাঙ্কুর চিকিৎসক নি পরামর্শ অনুপাতে ইতিহান বিশ্বরং কমাইনি কারণে মাইগ্রেন নি জন্য নির্দিষ্ট পাঞ্চাক পাঙ্কুর সেবন বালাং নিজা দরকার পড়াইনে মানু উঠিহান পাঞ্চকুরনি অতিরিক্ত নির্ভর টেনে যা উচিত দংসা ব্যায়াম নিয়মিত হালকা ব্যায়াম যেমন যেটিঙ্গা বেড়াইনি হরাইনি সাইকেল চালাইনি মাইগ্রেন তীব্রতা কমাইনি কারণে সাহায্য দেনা মানু তবে খুব বেশি কঠোর ব্যায়াম বন সারাইখে চলাই না লাগিও ম্যাগনেসিয়াম নি অভাব সেবন মাইগ্রেন নি কারণ দৌনা মানু ডাক্তর নি পরামর্শ অনুপাতে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ দিনে যা দরকার দৌনা মানু পানি স্বাস্থ্য কর্ণে বিষয়ে দাপানা আবার ফানি অনুষ্ঠান জরং সে বিকাল বিষয় লঙ্কে নিং আবার অংনে দাপানা বাকি করলাখা তো আবাসং সোপান পেন্টং সুখী দং ধন্যবাদ অনুষ্ঠান সেটা এনাথন লেখাত রামধামনি হুরাংসি এই চাই জানে

রাষ্ট্র ও সীমা শুল্কবোর্ড ফিরে। ভারতীয় নৌসেনা নে তটীয় অঞ্চলের সামুদ্রিক ক্ষেত্র নিয়ে খতরা চিহ্নিত।